0: गिलास तुम कुफा भी
1: निसराई बंदे इंजे तिन्या तमसान निरुचा का सुबह वाबोका तान तिन्वे आ सतीन अंतानी निन्नमु दामनु आ मतुगनो आ निरुचा का सुबह वाबोका तियम नि बात्फिनरान दे जावा रात्सनिशा बात्फिनरान रात्सनिशा दे यू तुयरानी उजान यानिशा नमुला फुलकु Lewe fienana anetsa fienana anetsa lewe famat tamtan de iu zania nantani niu raimande niwa we ine muzani ne dana tuti we zatia a mal su zavata niyana ku sinas ku tati ambatunera zatia ratsinisha no batunera ratsinish de jo de uzi zile raimande niwe yeno uzi mapatia ya ni fitirina kondro fitirina kondro izy rehefa mandeha samaka ny anjara masoandrony dia rehefa nodoveti ny ranatsakaina dia miondrika ny voniny dia mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola niakatra zay ozy izy nyfahitako anao ty dia teo a no nitsinjo tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena dia io zany ny heveriko hoe herim-panahy manosika atrany atrany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay le izy fa satria mbola za mbola tamin'ny valimbe fotoana de nomendiny fiarahamonina aingam-panahy de mamerina de nandrato fianarana teny amin'ny oniversité de mamerina misedra n'le izy tany amin'ny setriny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: गिलास तुमको वाफी
1: ले सिचुएसन नै भहोका जान न आछिके भहोका जान स्थितिना माफपु सति लासा उठन वे रिसका पोलिटिके जान ले तिना जवार तिना नतुका भन तामले जवाटा उमालिन स्थितिना निसि माकासका सोशल भहोका रोटा लिस सति र इरा माइता सो दिन जवाटा मिसम प्रब्लेम छिके सो दि मेडियम न्यानवान छिके मेडियम रिसका वेफता दाबंबुल छिके मेडियम रिसका फन सुन छिके भहोका जान छिके जों फतोन ओरने पर्सन ले जवाटा सितामनि Tele Omalia, na dia hoe marina fa nendrasana le resaka nationalité sy ny lalana sy ny mpizandra ireny a. Farian'ny zavatra ireny izany amiko a, natokana ho an'ny mpanao politika ireny fa tsy natokana ho an'ny sarababem-bahoaka.
2: Na afa-po. Ny tena nendrasana azy dia le tena hitanao izany le hoe fivoahana tena hoe jiro tsy tapaka, ny fahasahirana n'olona, izay ny tena nendrasana e. Izany hoe tsisy vokany. Fampanantenana fotsiny kosa aloha ny azy e. Za aloha tena tsy nankasitraka n'iny tenenin'iny e. Tsy araky ny nampanantenainy hoe vita 50 andro moa ilay nampanantenainy iny. Tena ohatrany hoe fitaka be zany lay izy e.
1: Ohatrany hoe valipiranginay fotsiny lay izy de zay tsaiky. Nana tena aloha satria izy le zavatra betabe mihitsy eo de tsy hitako tsony izy zany raisiko izy any tsiraisy satria efa fiainalainga koa le fiainana zay tena maro
3: tsorany ma mitondra ny zom-pirenena frantsay anazy zao ny malina be any zohina zany hatramina zao ny fahaleovantena zany de efa hoe mba nitaky izay fahaleovantena zany de tokony tsirarony tsoa zany ny tokony anana zom-pirenena frantsay ny mpitondra
4: aloha tonga de tsy piako amina teny anakiray tsotra fotsiny e le sosialim-bahoaka moa zany tokony tonga de hita mivantana hoe aiza ka hatraiza le performance an'le filoha zany hatramin'izay ka hatramin'izao. Ny tena marina moa zany nandritry ny 10 taona no nitondrany filoha ito eo hoe tsy piako manokana Iandry Rajoelina moa zany le nkabaro maliny 10 taona nitondrany teto a amiko manokana aloha zany tsy de hoe nisy hoe fiovana be hoe nanahoana. Ny fiovana moa nisy fa raha mba nakany amin'tsara moa le izy ka nanenina. Fahatra atreto aloha zany de tsy hitako inona mba mbola fivoarana teto ary aloha lavitra raha zany de talora ny tena marina anisany no mifidy anazy aho fa tsy afeniko aloha hoe somary nanenina kely ihany aho nandasaka an'le vato anazy
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: गिलास तुम कुफा भी
1: निबुलवंतिना दिया तेंगने नासन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्राना कर विदन प्यान नंग फक प्रेस ना कर तब नन पे प्यान ननी रज जब बिलेंगे दफनान रो तेंग मंगत कम फट दिया नरे फटम दफन जकांग अंबुन बैठाई इचिंजन मदीन के ते अम तनांग फर्ते बाद फुट ने तेंग त्योक तो दिया न माफ जन निम्नी फटन रनी कंगम तनांग जब मारन चेन आशा जाने तेंग ऐ
2: यानी जब उठा नेंग मार करो जाने ते अम निफ्ट रंग ते जन मिसी कारजन रोजाने ni avy aty amin'ny fitondrana sy avy aty amin'ny vahoaka ny hitako avy aty amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana nosy zany mo tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa tsy mifandanjy amin'ny vidim-piaignana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piaignana malagasy
3: ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsy antsika hoe nazovy nazovy tondra amin'ny tagno toe efatra amby roapolo sy roa arivo ino andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya anate moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimy tagno fa ny fantanegna anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera nkoraniky teo ny zavatra andraisako mpitondra magnaraka zany na zovy hitondra ao na mbola le mpitondra mpiarinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andraisako dia ny le olo hitondra io zany ampagnaradalagna ny ampiatra ny lalàgna satria zany tegna olagna antsika am'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandrosony gasy io zany bazin-draha jiaby zany fagnarahan-dalàgna
0: sotra tomboko lahy sotra tomboko vavy